0: ये दिल पनाह कीजिए का पत्थर पे इसको मत फेंको।
1: Twintig uur per dag en 7 dagen in de week. We zijn er gewoon altijd. Ujjala Radio, de grootste en beste Hindoestaanse radiozender van Nederland.

और डेंस बसंती के बाद प्रोग्राम का इस हिस्सा में एक आखिरी गीत आप सुनेंगे एंड नंबर्स दी ik heb gedraaid nu. Nou ja, ik weet het niet, iedereen vindt ze leuk. Hem bij eigenlijk na, of tenminste, niet allemaal, maar chintana kerje. Want abhi thora din ke baad, hawa mein sab ur jai, sab gum ho jai, en dan klaar, don.